0: বাকিলাল স্পোর্টস মুক্ত বিশাল বাজার চিপেডুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিমকা খেলকুদকা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনে ঠাউ বিভিন্ন দেশকা জার্সিহরু সুপথ মূল্যমা পাইন্ছ আপুলাই মনপর্ণি দেশকো জার্সিকা লাগি সম্ঝন হোস বাকিলাল স্পোর্টস প্রোপ্রাইটর মোহন কুয়ার সম্পর্ক 9816 65 983 98 5 50 58 55 সম্ঝনুস হই বাকিলাল স্পোর্টস মুক্ত বিশাল বাজার
1: আয়ো হে মাসু তাজা তাজা মাসু

0: নমস্কার, আর আজকারি কবে আর আইলে শুনতে উড়া রেডিও সফলতা
1: 103.4 মেগাহার্টজ।

0: অনলাইন অর্ডার কা লাগি সম্পর্ক 9705050508 9705050557 মনসারা তাত চিকেন বিরিয়ানি পোখরা 8 জালপা রোড
1: মসানে উমের মা বেটি বাধ্যতাবশ ইউন কর্মী বনে বল্ল দেশ ফর্কে বাজেরা তর অহিলে প্রত্যেক দিন র ক্ষণ মরি রয়েছু ন ঘর পরিবারলে ন সমাজলে মলাই স্বীকারছ এই আশ্রয় মেরো জীবন হো সবেবাট ম র মবাট সবই টাড়া তো ভয় তিতি মাত্র কাঁ হো র খুশি র হাসো পনি মবাট সদাকা লাগি টাড়া ভয়
2: দিদি ম পনি বারই বর্ষমা বেচি আফন্তলে নাই ফকাএর লগে ঝন্ডাই 10 বর্ষ বিতায়ে রোগ লাগ্যো নিকালিয়ে অব হজুরকেই জস্তো ন জানে ঠাউ ন ইষ্টমিত্র ন সাথী সঙ্গতি জিউদাই ছু তর প্রত্যেক ছেড় মরে জত্তিকেই ছু দিদি
3: তপাই তথা তপাইকা সন্ততিলাই নজিককা আফন্তলে বিভিন্ন বাহানামা বেচ্ন সক্ছন কুনৈ পনি বাহানামা ঝুকিয়াএর বিদেশ লানু ওয়া বেশ্যা বৃত্তিমা লগাউনু কর কাপমা পার্নু অঙ্গ ঝিক্নু অপরাধ হো
4: মানব বেচবিখন গর্নেলাই 20 বর্ষ কয়েদ 5,00,000 জরিওয়ানা হুন সক্ছ বেশ্যাবৃত্তিমা লগাউনেলাই 10 বর্ষকো জেল সজায় হুন সক্ছ মানব বেচবিখনবাট কমায়েকো সম্পত্তি জপত হুন্ছ
3: মানব বেচবিখন অপরাধ হো এস্তো অপরাধমা সংলগ্ন জো কোহিলাই কারবাহীকো দায়রামা ল্যাউ বেচবিখন হুনবাট আফু পনি জোগিয়াউ অরুলাই পনি জোগাউ
5: আমি সবাইকো এউটাই আওয়াজ মানব বেচবিখন মুক্ত সমাজ
6: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।